শুনছেন আপনারা আপনাদের পবিত্রক 100.4 আকাশবাণী এফএম রেইনফো কাটাক দলসে দিল দাকরে হ্যাঁ এ দুই দিনিয়া জীবনরে কাহিঁকি বা মান অভিমান অহংকার লোভ মায়া এ সব পছরে যদি আমি গড়ি চালিথিবা তাহলে জীবন আহরি জঞ্জাড়ময় লাগিব বাস হরিনাম জপ থাকত সেই চকা আখিরে লাখি থাকত এবং এ সমস্ত মোহ মায়াঠার ঊর্ধ্বরে নিজকে নিঃস করা নিজের দুই হাত টেকি তাঁক পাখে সমর্পণ করে দিয়ন্ত দেখবে জীবন আহরি সুন্দর এবং সরল হয়ে যাব আজপাই ভাবভক্তি ভরা কার্যক্রম অর্ঘ্যথাড়ি এইটি রাখুছি আছিক্ষণ ভিতরে আপনার শুনেপারে শ্রীমদ ভাগবতর এপিসোড নম্বর 79 শুনছেন আপনার দেবমিত্রাকে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটাক দিল সে দিল তাকরে

ওয়েলকাম ব্যাক আপনারা টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটক দিল সে দিল তক ওয়ান দিল সে দিল তক রে মো আছে আপনাদের সহিত দেব মিত্র শো নেকি শুভ সকাল সন্ডে সববেলে পাই ফান্ডে হি হেই থাকে সপ্তাহর সেই দিন যেদিন ঘড়ির কণ্ঠা ঠার বেশি মনর কথা শুনবাক মিলে সোমবার ঠার শনিবার পর্যন্ত আমি সমস্ত বঞ্চু পরিবার চাকরি পাঠপড়া দায়িত্ব ব্যস্ততা ভিতরে নিজকে কোটি না কোটি আমি হরাই দৌ কিন্তু রবিবার আসে গোটে সুন্দর সন্দেশ নেই যে টিকে নিজ পাইবি বঞ্চন্তু আউ এই সন্ডে রে কে ডেরি পর্যন্ত শোয়াকু ভাল পাঁতি তো কে কে নিজ পরিবার সহ সময় কাটিবাকু ভাল পাঁতি আউ কে কে নিজ মনপসন্দর বহি পড়ি থাকে আউ কে কে নিজ চা কপ সহ পুরোনা স্মৃতি কু সাথি করতে হ্যাঁ আউ নিজ পাই সময় কাটিবা স্বার্থপরতা নুহ বরং এহা নিজকু ভাল পাইবার গোটে সুন্দর উপায় কারণ আপন খুশি রহিলে আপনার চারিপাখর দুনিয়া বি খুশিরে ভরি যাব তবে এই সন্ডে না সমস্ত ভিন্ন ভিন্ন কাম সমস্ত ভিন্ন ভিন্ন প্রিয় প্রিয় কাম যেমি অনেক জন খাইকি শোবাকু পছন্দ করতে কে কে নিজক টিকি সেলফ গ্রুমিং করে থাকে কিন্তু না সপ্তাহর ছদিন আপনার পাঁচ দিন পুরা সমস্তে বহুত ব্যস্ত থাকে নিজ অফিস কাম কু নিয়ে নিজ ব্যস্ত বহুল জীবন কু নিয়ে সমস্তে ব্যস্ত থাকে কিন্তু সপ্তাহর ছদিন জীবন পাই কাম করতে আর গোটিয়ে দিন নিজ মন পাই বঞ্চন্তু তাহলে চলন্তু এবে শুনিবা এমিতি এক গীত যা আপনার রবিবার কু আহরি সুরিলা করে দেবা হ্যাপি সানডে এন্ড হ্যাপি ফান ডে।

0: আচ্ছা তোমার সব রিপোর্ট দেখেল? এইচআইভি টেস্ট হয়েছি?
1: নাই ডাক্তার বাবু, সেইটা কোন নিহাতি জরুরি?
2: আজ্ঞা হ্যাঁ, গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা।

0: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু।
1: মনে রাখন্তু, এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানারে থিবা ICTC কেন্দ্রে মাগণারে উপলব্ধ।
0: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু।
1: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।

শুনেছেন দেবপ্রমাণে দেবমিত্র 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তক রিয়ান দিল সে দিল তক রি শো আরম্ভ হয়েছে ডার্লিন লাইভ রো যেটিকে আপনারা আপনার হৃদয়ের কথা কইতান্তি এবং নিজ হৃদয়ের ভাষা আমার সাথে শেয়ার করিতান্তি শেয়ার করিবা পাই ভাগ নেইতান্তি আমার ডার্লিন লাইভ শো রে কিন্তু আজি আমি কোন কথা হবা আম আখপাখে এমিতি অনেক লোক আসন্তি যো মানে সেমানকর সংঘর্ষকু ସେମାନଙ୍କର ପରିଚୟ ସୃଷ୍ଟି କରିଥାନ୍ତି ହଁ ସଂଘର୍ଷ ସେମାନଙ୍କ ପାଇଁ ବାଧା କେବେ ବି ସୃଷ୍ଟି କରିନଥାଏ ସେ ସଂଘର୍ଷକୁ ସେମାନେ ଆଡ଼େଇ ଦେଇ ଆଗକୁ ବଢ଼ିଥାନ୍ତି ଏବଂ ସବୁବେଳ ପାଇଁ ଅନ୍ୟମାନଙ୍କ ସାମ୍ନାରେ ପ୍ରେରଣା ସାଜିଥାନ୍ତି ହଁ ଏମିତି ଅନେକ ବ୍ୟକ୍ତି ବିଶେଷ ଆମ ଆଖପାଖରେ ନିହାତି ଥିବେ ଆମ ପରିବାର ଭିତରୁ ମଧ୍ୟ କେହି ନା କେହି ଥିବେ ଯିଏ ସଂଘର୍ଷର କଷଟି ପଥରେ ନିଜକୁ ଘଷି ଘଷି ଚମକେଇଥିବେ ଆଉ ସିଏ ସାଜିଥିବେ ଆମର ପ୍ରେରଣା ହଁ ତାହେଲେ ଆପଣଙ୍କ ଲାଇଫରେ ଏମିତି କିଏ ଅଛନ୍ତି ଯିଏ ବହୁତ ସଂଘର୍ଷରୁ ଆଗକୁ ବଢ଼ିଛନ୍ତି ଏବଂ ସବୁବେଳ ପାଇଁ ଆପଣଙ୍କ ପାଇଁ ପ୍ରେରଣା ସାଜିଛନ୍ତି ଯଦି ସେମିତି କିଛି କାହାଣୀ ଅଛି ଆପଣଙ୍କ ପାଖରେ ନିହାତି ଭାବରେ ସେୟାର କରନ୍ତୁ ମୋ ସହିତ ସେୟାର କରିବା ପାଇଁ ଡାଏଲ କରନ୍ତୁ ନମ୍ବର ହେଉଛି 0671230315 ନିଜ ମନ କଥା ଖୋଲିକି କୁହନ୍ତୁ ଶୁଣୁଥାନ୍ତୁ 100.4 ଆକାଶବାଣୀ ଏଫଏମ୍ ରେନ୍ବୋ କଟକ ଦିଲ୍ ସେ ଦିଲ୍ ତକ୍ ଷ୍ଟେ ଟ୍ୟୁନ୍ଡ

0: শুনছেন আপনার মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটক দিল সে দিল তক কোন সে দিল তক রে শো শালি সে ডাল ইন লাইভ প্রচারণ দেখিবা নেক্সট মধ্যে কি ডাল করছেন দেন সে কোন কোহছেন দে হ্যালো
1: বড় নমস্কার জয় জগন্নাথ
0: নমস্কার জয় জগন্নাথ কে কোহছেন দে কোট কোহছেন দে
1: মু কইতলি আপনকর ভূতপূর্ব কলার রাজেশ নায়ক ফ্রম চত্তিকা বাজার জগৎসিংহপুর
0: আজর টপিক উপরে কন কইবে আপনক জীবনের এমতি কি নায়ক বা নায়িকা আছেন্তি যাহাঙ্কর সংঘর্ষ কাহিনী আপনক সববলে প্রেরিত করে থাকে
1: সুন্দর টপিক আনছেন সেটি পে দিলতে ধন্যবাদ দেবি আর এই টপিক উপরে কইবি এমতি তো বহুত লোক দুনিয়ার আছেন্তি কিন্তু মতে বেশি মো বাপা ভারি ইনস্পায়ার করন কারণ বাপা কোন্তি যে আমি চাষী ঘর পিলা কষ্ট করি কি মুন্ড জড়া তুন্ডেরে মারি কি স্ট্রাগল করি কি পাঠ পড়িছু বাপা বি আমরা ক্লরিক্যাল জব করছিলে ডিআই অফিসে এডুকেশন ডিপার্টমেন্ট রে আও বহুত দুঃখ কষ্ট করি আমকো দি ভাই আর তিন ভণ কি পাঠ পড়ি কি মনিষ করাইছেন্তি তেণু তাঙ্ক কথার মু ইনস্পায়ার হুয়ে আর যা যেমতি মু বি পাঠ পড়িছি গ্রাজুয়েশন করছি এলএলবি করছি অন্যান্য হায়ার এডুকেশন বি করিছি তেণু নিজ গোটরে নিজে ছেড়া হব কাহা উপরে ডিপেন্ডেন্ট হবনি আর তাঙ্ক কথা অনুসারে মু পাঠশাঠ পড়িকি এডুকেটেড হয়েকি বর্তমানে যাই যেমতি মু তো সেলফ বিজনেস করছি প্রাইভেট জব করছি যা কিছু রোজগার করিকি নিজ গুজরাণ মেটাউছি পরিবার চলাউছি আউ
0: আচ্ছা তাহলে আপনার বাপাঙ্কর কাহিনী সববেলে পাই আপনাকে প্রেরণা
1: যোগাই আউ আজি বাপা তো নাহান্তি গলা ক্যান্সার এক্সপার কর যাই যেমতি বর্ষে দেড় বর্ষ হব
0: আচ্ছা
1: আজি আপনার টপিক উপরে বাপাঙ্ক কথা মোর মনে পড়িগলা আউ
0: বাপা আপনার হৃদয়ে সববেলে পাই আছেন্তে ও আপনার হৃদয় ভিতরে সে সববেলে পাই রইবে তাঙ্ক কাহিনী সববেলে পাই আপনার প্রেরণা যোগাউথাও বহুত বহুত ধন্যবাদ কল করথিবার
1: আজ্ঞা রইলি বনি জয় জগন্নাথ
0: জয় জগন্নাথ আপন বি কল করি পারিবে অন দা নাম্বার 0671230315 রে এবং শেয়ার করি পারিবে আপনার কাহিনী মো সহিত চলন্তু দেখিব আমার নেক্সট কলার কি আছেন্তে এন্ড সি কোন কহুছেন্তে আজর টপিক কুনি হ্যালো
2: राम नाम का हीरे मोती मैं बिखराऊं गली गली ले ले रे कोई राम का प्यारा शोर मचाऊं गली गली
3: सुबह सकाळ नमस्कार देवमित्र मैम
0: सुबह सकाळ नमस्कार आज रे टॉपिक ऊपर कौन कहबे के कहउचंती कोड कहउचंती
3: मैम प्रायोरिटी तो बापा को देबी बापा बहुत माने আমি 10 জন ভাই ভৌণী বহুত কষ্ট করছেন্তি এবং মতে সবুবেলে বিরক্তি হয়েকি কুহন্তি দেখিল মো মাঙ্ক না ধরি কুহন্তি দেখিল এই 100টা জীবনরে করিব কোন এটা চালিলে গোড়ুকু গোড় বাজুছি আর সেই শব্দ হি প্রতি মুহূর্তে মতে এনার্জি হি এবে যোগাউছি ইয়ে থিলা বাপাঙ্কর কিন্তু বর্তমান জেনারেশনরে মু যেউটি কর্মরত মু মোর যে ছোটিয়া বিজনেসটি আছে কটক মালগোদামরে সেইটি জন টেম্পো বালা ভাই অনেক বয়স তাঁকর 60 উপরে
0: আজ্ঞা
3: কিন্তু খালি পাদরে নিজে ড্রাইভিং করা সহ পুরা মালগোদাম সারা বুলিকি সে মাল টেম্পোরে নিজে লোড করতে এবং তাঁকর যেটি গন্তব্যস্থল সেটি নিয়ে পৌঁছাতে এবং তাঁক দ্বারা মু বহুত উৎসাহিত এবং তাঁক বহুত সম্মান দেখে এবং তাঁক অন্য মানুষ হি দেখায় দেখ পরিণত বয়সরে বি কি পরিশ্রম করছেন।

0: গীত পরে পুনি স্বাগত আপনার টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তক কন দিল সে দিল তক হৃদয় মিত্র আছে আপনার সাথে চলতে দেখবা কি কানেক্টেড হয়েছেন মো সহ ফোন কলে হ্যালো
1: বিদায় বেড়ে লেখুছে কবিতা বিদায় বেড়ে লেখুছে কবিতা করবনি কেবে মন উনা হে মোর প্রিয়তমা হে মোর প্রিয়তমা এ জন্মরে হব নাই আউ তম সহ দেখা করবনি কেবে ঘুণা বঞ্চবাকু থিলা বহু আশা ভাগ্য সাজিতা দারুণা বিধাতা ছড়াই নেলা তম প্রতি থিবা ভল পাইবা ঝরাইবনি কেবে লুহ ঝরণা হে মোর প্রিয়তমা আর জন্মকু আউ থরে হব তুম তম সহ দেখা ফেরি আসিবি আউ থরে সাজি তুম প্রিয়তম নমস্কার আন্ড গুড মর্নিং আন্ড আডভান্স আপনার দেব স্নান পূর্ণিমার অনেক অনেক উইশেস মু গোপপুর নিশ্চিন্ত কইলি কটকরু চন্দ্রকান্ত পুষ্টি
0: নমস্কার এতে সুন্দর ভাবে আপনার আরম্ভর লাস্ট যায় একাথরে কহিগলে মু কোন কহিবি হঠাৎ কি জানিপালিনি কেমতি অছন্তি চন্দ্রকান্ত আচ্ছা আজ টপিক উপরে কোন কহিবে এমতি কাহার সংঘর্ষের কথা আপনার প্রেরণা যোগায়
1: নিশ্চিন্ত সংঘর্ষ
0: সেই জায়গা যাই কথা হুম আপনার ভয়েস রে বহুত ক্রাক রয়েছে কুহতু
1: আজ্ঞা গোটে সাংগ লা হ্যালো
0: কুহতু
1: মোর গোটে সাংগ লা সে গুতরা খেল ঘর সে আমার নিশ্চিন বলে গুতরারে সে বহু ভালো লেখালেখি করতে কবিতা লিখতে লিখতে বহু আকাশবাণী বহু যাই কবিতা পড়ে বহু চেষ্টা করছেন আমি তাকে চেষ্টা করে জন প্রেরণা কিন্তু আমি আজ পর্যন্ত আকাশবাণী বহু কবিতা গল্প তাঙ্কঠার শিক্ষা পাই আহ কবিতা লেখি বর্তমানে

টিউন করেছেন আপনার মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তক কোন দিল সে দিল তক হৃদব মিত্র আছে আপনার সহ সোনি কিরণ বয় এসএমএস র চলন্ত দেখবা নেক্সট এসএমএস কেউ কোঠু লিখি পঠাইছেন এবং কন লিখিছেন এই এসএমএস করুছেন জিতেন্দ্র নিয়ালি মাধব রু শুনিবা কো চাইছেন দিল হে তোমারা রো দিল লে গয়া গীতটি কো শুনিবা কো চাইছেন নিহাতি ভাবে আপনার মন পছন্দর গীত আপনার পাখে খুব শীঘ্র মো পৌঁছাই দেবে পরবর্তী এসএমএস কেউ কোঠু লিখিছেন এই এসএমএস লিখিছেন পাবন চন্দ্র পাল এবং মমতা পাল কটক কিশোরনগর এবং শুনিবা কো চাইছেন মে খেলাড়ি তু অনাড়ি চলচ্চিত্র কুমার শানু এবং অলকাগ্নিকা কণ্ঠে পাসবো আনে লাগে গীতটি শুণবাক চাইছেন নিহতি ভাবে আপনার মন পছন্দর গীত আপনার পাখে পৌঁছাই দেবে আিলকুল বি লেট নকি শুনে নবা ব্যাক টু ব্যাক এই দুইটি বিউটিফুল ট্রাক স্টে কনেক্টেড অ্যান্ড স্টে মিউজিক্যাল।

0: আচ্ছা তোমার সব রিপোর্ট দেখালা, এইচআইভি টেস্ট হয়েছে?
1: নাই ডাক্তার বাবু, সেইটা কোন নিহাতি জরুরি?
2: আজ্ঞা হ, গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নিয়ে অজনা আতঙ্ক দূরে রুহন্তু।
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু।
2: মনে রাখন্তু, এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানায় থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ।
3: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু।
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।
4: ট্যুন করিছন্তি 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটাক দিল সে দিল তাক। নম্বর 0671230315 কল করে শেয়ার করে কেমিতি কাটিবাকো পছন্দ করন্তি সানডে। হ্যালো।

0: শুনছি 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটাক দিল সে দিল দেখ নম্বর 0671233031 রে কল করি পারিবে শেয়ার করি পারিবে কেমিতি কাটিবাকু পছন্দ করন্তি সানডে হ্যালো
1: আজ্ঞা নমস্কার গুড ইভিনিং জয় জগন্নাথ
0: ভেরি গুড ইভিনিং জয় জগন্নাথ কি কোথলে কোড় কোথলে
1: এরে বড়রাম বেরা কোথলে এজিও কিস্টাব হাই কোর্ট বিল্ডিং কটক
0: আজ্ঞা সানডে কেমিতি কাটিবাকু পছন্দ করন্তি
1: সানডে তো যেমতি সবদিন হবা কথা ই হবো কিন্তু রববারটা যে সানডেটা আমার স্পেশাল গোটে মু কোন করে আজ্ঞা জানন্তি
0: আজ্ঞা কোন
1: সমতি মনা করদে ফ্যামিলি কি আজি কে রোষেই করে না মু রোষেই করি আজ্ঞা মু সেইটা মোর রোষেইটা বহুত মতে ভাল লাগে সব রোষেই মু জানে রোষেইটা সানডে রোষেইটা মু সবদিন করে আজ্ঞা
0: বহুত বড়িয়া আজি আজি সানডে স্পেশাল কোন করছেন
1: পাঁচ জন আছেন ফ্যামিলি মেম্বার
0: আজি সানডে স্পেশাল রে কোন বনাইছেনতি
1: আজি আমার তো যেহেতু কালি হচ্ছে আমার সান পূর্ণিমা আজ সাদাটা রয়েছে সান পূর্ণিমা যেহেতু কালি অছি আগে কিন্তু তা গোটে দিন পূর্ব আমিষটা খাইয়া কথা নয় সাদা জিনিস খাইয়া দরকার
0: ওকে
1: তারপরে আমার অছি তো শুনতু আপনার জানিতে না জানিতে মু কই দউছি শ্রোতা বন্ধু মানে জানন্তু যে যে মানে সব যাউছেন ঠাকুর মন্দির সব যাউছেন শিব মন্দির জানন্তু শিব মন্দির কথা নম্বর ওয়ান হই শিব মন্দির আজ্ঞা বুঝলি আজ্ঞা
0: আজ্ঞা
1: কিন্তু সেইটা হচ্ছে আমি কিন্তু অন্ডা কি চিকেন খাইকি যাওয়া কথা না শিব মন্দিরকু যদি শিব মন্দিরকু আপনি চিকেন খাই যাচ্ছেন চিকেন খাইবা 21 দিন পরে আপনি শিব মন্দিরে প্রবেশ করে পারিবে আর অন্ডা খাওছেন 7 দিন পরে শিব মন্দিরে প্রবেশ করে পারিবে এই সব আজকাল যদি আপনি এই কথা কাউ কুয়া যাব যে মানে ছটা মজারে উড়িয়ে দেব কিন্তু এটা শাস্ত্রে লেখা আছে আজ্ঞা সেথিপি মু যাদ্বারা কি মু আজ সাদা আইটম সব ভেজ আইটম সব করলি সাদা সব সাদা উপরে রোষেই হলা এটা আমি আজ খাইলি সেটা রাত্রি হচ্ছে সাদা রুটি হবো আর দিনের ভাত ফাত সব হলা ভাত তরকারী হয়ে বিভিন্ন ভেরাইটির তিন চারটা ভেরাইটি হল রাত্রি সেই অনুসারে কামটা হব আর যেহেতু খালি সান পূর্ণিমা আছে সেটি আজ নন ভেজ প্রশ্ন উঠু না
0: ওকে বহুত বড়িয়া থ্যাংক ইউ সো মচ কল করতিবারু
1: রইল নমস্কার জয় জগন্নাথ
0: জয় জগন্নাথ নম্বর 0671233031 রে আপন মধ্য কল করি পারিবে শেয়ার করি পারিবে যে আপন কেমতি কাটিবাকু পছন্দ করন্তি সানডে হ্যালো ওকে শুনে দেবা বিউটিফুল ট্র্যাক

0: শ্রোতা বন্ধু, বাটরে হেউ বা ঘাটরে অবা যেতে কার্যব্যস্ততা থিলে মধ্য রেডিওর কথা কহিলে সতে যেমিতি মন বিভোর হয়ে যায়। নিজের পরিচয় দেই কার্যক্রম সম্পর্কে সুচিন্তিত মতামত এবং কেতে মিঠা মিঠা কথা আমাকে কহিলে তেলেঙ্গাপেণ্ঠ কটকর আমার নিয়মিত শ্রোতা ভাই সমীর পণ্ডা।
1: সমস্ত মোর নমস্কার, মু সমীর পণ্ডা, তেলেঙ্গাপেণ্ঠ কটক। মু আকাশবাণীর এবং বিভিন্ন রেডিও স্টেশনর জন নিয়মিত শ্রোতা এবং বিশেষ করে বর্তমান সময়ের মাত্রাধিক লোকপ্রিয়তার শীর্ষতম প্রদেশের পৌঁছি এফএম রেনবো কটকের জন নিয়মিত শ্রোতা। আজ এইপা একথা মু বারম্বার কহুছি, মু নিয়মিত শ্রোতা, মু রেডিওর অনেক কিছু শিখিছি, জানিছি, অনেক কিছু উপাদেয় তথ্য পাইছি। তা ভিতর এবে এফএম রেনবোরে ভারত মশলা তরফ এক প্রায়োজিত কার্যক্রম আসুছি, কথারে কথারে, গীতরে গীতরে। এহা তো কেবল এক প্রায়োজিত কার্যক্রম নুহ, মু কথা কহিলা বেলে মো লোভমূল টাঙ্কুরি উঠুছে এইপাই যে এই কার্যক্রমর আমি সকারাৎমক মনোভাবর সংঘর্ষর মানুষ কিভাবে সফলতা সাউটে তার মূর্তিমন্ত প্রতীক রূপে আমি পাইছু স্বয়ং সিদ্ধা নন্দিতা ম্যাডাম এবং এমডি স্যার সুশান্ত কুমার পণ্ডাঙ্কর। তাঙ্কর প্রত্যেক কার্যক্রমরে প্রত্যেক কথা মু নিরন্তর ভাবে শুনে এবং মো মনকু এই কথা আসে, না সংঘর্ষ না তকলিফ তো ক্যা মজা হে জিনে মে, বড়ে বড়ে তুফান থম যাতে হে জব আগ লগে হো সিনে মে। একথা কাহিকি কহুছি, 1999 মশিয়ারু ভারত মশলা প্রতিষ্ঠা হওয়া ঠারু 2026 ভারত মশলা আম ওড়িশার এক গৌরবময় অধ্যায় সৃষ্টি করিনি, নিজ পাই এক স্বতন্ত্র পরিচয় আনিছি সারা দেশরে এবং বিভিন্ন প্রকার ক্ষেত্রে কৃতি পিলামানকু মধ্য সেমানকর প্রতিভার বিকাশ উদ্দেশ্যে সেমানকু সম্বর্ধিত করিথায়ে এবং এমবি স্যারঙ্কর কথা শুনে এবং নন্দিতা ম্যাডামকর মু মধ্য কথা প্রত্যেক কার্যক্রম শুনে মন ভিতরে গোটে পজিটিভ ভাইব সৃষ্টি হুয়ে যে প্রকৃতরে ইচ্ছা থিলে উপায় আপে আপে আসে। এ কথা প্রতিপাদিত করে দিয়েছেন ভারত মশলা পরিবার, কেবল এমডি স্যার কাহিকি নন্দিতা ম্যাডাম কাহিকি ভারত মশলা পরিবার এবং তাঙ্ক পরিবারর মুরবী হিসাবরে এমডি স্যার সুশান্ত কুমার পণ্ডা এবং নন্দিতা ম্যাডাম যেভাবে ভাবরে পরিচালনারে দক্ষতা সৃষ্টি করে 15,000 লোককে আহার দেউছেন, সেমানক পাই রোজগার সৃষ্টি করেছেন এবং সেমানকর কথা শুনিলে মন ভিতরে আসে আমি মধ্যে প্রত্যেক ক্ষেত্রে সফল হয়ে পারিবু, কোনসি ক্ষেত্রে হারি যাবো না এবং এই কথা সবুলে যেমন কুহযায় কুনি পিলাটে পড়িকি যেমি বারম্বার উঠবা চেষ্টা করে, যেমি কুহতি অভ্যাস বলে শিশু যথা কহই ক্রমে কহি কথা, কথা কহিপারুনথিব দরটি ওঠরে পদে পদে কথা আসুথিব, পুনি তাকু বারম্বার চেষ্টা করে সে পড়িকি উঠুথিব এবং অধা কথা কহুথিবা কথাকু সম্পূর্ণ ভাবে করিপারে। সেইভাবে ভাবে মু এহাকু প্রায়োজিত কার্যক্রম কহিবিনি, শ্রোতা মানঙ্ক উদ্দেশ্যে সমর্পিত এক স্বতন্ত্র কার্যক্রম, কথারে কথারে এবং গীতরে গীতরে। ধন্যবাদ দেবি এফএম রেনবো কটকু, ধন্যবাদ দেবি ভারত মশলার পরিচালনা নির্দেশক সুশান্ত কুমার পণ্ডা মহোদয়ঙ্কু এবং স্বয়ং সিদ্ধা নন্দিতা পণ্ডাঙ্কু। এক সুন্দর কার্যক্রম শ্রোতামানঙ্ক উদ্দেশ্যে ভেটি দেউছেন এবং আমকু আম পাই আম ওড়িশা পাই আম জনমানস পাই এক প্রেরণার উৎস সাজিছেন। এহা সহিত এই কার্যক্রমরে আমি পাইছু আউ জনে সুন্দর ব্যক্তিত্ব যিকি জীবনচর্যারে বৃত্তিগত ক্ষেত্রে কার্য আরম্ভ করেছিল শিক্ষক রূপে, কিন্তু বর্তমান রাজ্যর আইন শৃঙ্খলা রক্ষা করা যাই কটক শহর ভি এবং দরগা বজার ভি থানার আইআইসি রূপে অধিষ্ঠিত হয়ে রাকেশ কুমার স্যার মহোদয় এবং সে এই কার্যক্রমে সুন্দর সুন্দর গীত গাঁতি, নিজে গীত লেখা, সঙ্গীত নির্দেশনা দিকে এবং স্যার কথা আমি শুনেছু ভারি ভালো লাগে। স্যার খুব পাখর আমি পাইছু, নিকটর কথা হয়েছি স্যার সহ এবং অনাবিল ব্যক্তিত্ব রাকেশ স্যার মো তরফ অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা। রাকেশ স্যার আপনার গীত মাধ্যমে আপন মধ্য শ্রোতা মানক হৃদয়ে এক স্বতন্ত্র স্থান সৃষ্টি করন্তু, মো তরফ পুনি থরে আপনার অশেষ অশেষ অভিনন্দন। শ্রোতা বন্ধু, আপন মানে মধ্যে জানিথিবে এই কার্যক্রম মাধ্যমে আমার স্বয়ং সিদ্ধা নন্দিতা পণ্ডা ম্যাডাম এক সুন্দর

0: আচ্ছা
1: দাদা গীতা বললেন
0: আর
1: সেটা মুহ গুড়া সুন্দর ভগবান প্রভু জগন্নাথঙ্কর পুরা গীতা
0: কী
1: সুন্দর দৃশ বসী রত্ন সঙ্গে আসলে
0: আচ্ছা
1: পাপি মানে তরি গেলে করিতে দরশন
0: যেমনি
1: তুলদাস মহারাজ দেখি দিয়েছেন যে পুঞ্জ রথ দ্বিতীয় অনুতা অরসি তলে কুশলপুর ভূপা আত্মা রাম প্রভু জগন্নাথ যেতে রথে বসি বুলন্তি সবু সে ভাল পাঁচি নরমূতি রথকু মনুষ্য রূপি রথকু ভাল পাঁচ
0: বিলকুল
1: গীতার কিন্তু ভুক্তারং যজ্ঞ তপসাং সর্বলোক মহেশ্বরম ত্রিভুজম সর্বভূতানম জন্তুমাং শান্তি মুষ্কতি কহিলে তু যা করুছু যা উপভোগ করুছু তার উপভোক্তা হচ্ছি মু নিজে তু পনির তরকারী খালি খাইকি পাটিতে জিভে কুছু ভাল লাগুছি কিন্তু তার প্রকৃত ভয় তথ্যকে উপভোগ করছি পাখে বসে মু সবরে কুছি মু যা করছি কেই জান না যারে তু বা নিজে জানি মু তো পাখে অছি তারপর তত্ত্ব মু এমনি করিদেবি তুই আপে আপে লোক সমাজে কইদেবি তেমনি সবুঠু ভাল পাঁচ নররূপী রথকে আগে বসে কোটি বসছেন না হাত ভিতরে বসছেন মনুষ্য যে হাত তাহলে কিছু নাই আসলে লেজরটা সেই শক্তি তাঙ্কর যে ঐতিহিক শক্তি সেটি অছি সে শক্তি দ্বারা এয়ার যাওছি অল বডি কি সংস্কর্ষণ করবি সে পুরো কিন্তু তু যা করুদেবু মো কন্ট্রোল ভিতরে রয়েছি তু মো কন্ট্রোল রু বাহারি গেলে মু তোকে আর আনিকি পুরাই পারিনি গোল ভিতরে কিন্তু তোকে মু ছাড়ি পড়াইবি মতো অপমান লাগিব তোকে ছাড়ি পড়াইবি তুই সবুদিনে শুইদেবু আর হসিবুনি কি কান্দিবুনি
0: রাজেন্দ্র রানা আজ আপনার আজ টপিক উপরে টিকে কুহন্তু
1: না মু যেত পাঠ পড়ুলি সতুরি একস্তরি বাহাত্তর মশাই পঁচস্তর মশাই পাঠ পড়া করছি সেই বাহাত্তর মশাই সেটা বই খাই বুঝেনি মাগিক আমি বই মাগি আমি সে বই যে দুনিয়া ছাপা হবে হয়ে যাবো তখন দেখা যাবো আর লাইন নাই কি কিরা কিনবি না দ্বীপরে পিছিয়ে দ্বীপ করে পড়ব তুমি সেটা ভাত বই উপরে
0: সে
1: বই যে দেখাও সে দুই দিন পরে সে পড়ব না তা বইকি সে দুই দিন ভিতরে মু বইরে ভাবপ্রবণ হয়েছি পাঠ কেমন পড়ে দিয়ে সেটি মো জীবনর ভাবপ্রবণ অক্ষর পরম ব্রহ্ম স্বভাব অধ্যাত্ম উচ্চতে দেবদেব জগৎপতি ভগবান ভগবত গীতার কইছেন তুমি দেবতা কেমিতি হব না মতো ধারণ কলে মু কিয়ে অক্ষর রূপী ব্রহ্ম আরে তু তো মহিলা জন্ম হয়েছি তোমার তো শিক্ষা নাই জ্ঞান নাই কোণাটা আখি থাও কয়টা কয়ে দাজি দেবে তুই কোণাটা তেমনি মু যে তাতে প্রাপ্তি হলি তুই দেবতা হইবি
0: বিলকুল বিলকুল বহুত ভাল লাগিলা থ্যাংক ইউ সো মচ আজ কল করিবার।

ওকে সো সময় বর্তমান 10টা বাজি 32 মিনিট অলরেডি হয়েগলি 11টা পর্যন্ত হি আপনার অনুরোধ রগীতর কার্যক্রম বর্তমান পর্যন্ত চালিব তবে রাতে 10টায় আউথরে রেনবো এসএমএস র সো এফএম রেনবো রে আপনার শুনিপারে আমার সহ কনেক্ট হয়েছেন কিশোরনগর কটকর বাবন চন্দ্র পাল এবং মমতা পাল লিখলে জয় জগন্নাথ নমস্কার হিন্দি ফিল্ম সঙ্গ গুলামি র জিহালে মুসকিন এই গীতটি শুনে চাইছেন।

বীর বিপ্লবী সত্যাগ্রহী ও সংগ্রামী মানে কিন্তু এই আন্দোলনের আউ এক শক্তিশালী অস্ত্র লা সাহিত্য যেটি তলোয়ার বিফল হচ্ছিল সেটি কলম জাগ্রত করুলে লক্ষ লক্ষ হৃদয় ব্রিটিশ শাসন কালে অনেক সাহিত্যিক নিজ রচনা মাধ্যমে দেশবাসী মানুষের স্বাধীনতার চেতনা জাগ্রত করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম গীত ভারতীয় মানুষ এক প্রেরণার মন্ত্র পাল্টে যাই এই গীত শুনে অনেক যুবক দেশপ্রাই সংগ্রামে ঝাঁপ দিয়ে সেইপর রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা ও গীত ভারতীয় মানুষের আত্মবিশ্বাস ভরি রচনা লোক নিজ সংস্কৃতি ও পরিচয় প্রতি গর্ব অনুভব করা শিখাই সেইপর ওড়িশার মধ্যে সাহিত্য স্বাধীনতা আন্দোলন শক্তি দিয়ে ফকীরমোহন সেনাপতি গঙ্গাধর মেহের ও অন্যান্য সাহিত্যিক রচনা লোক মধ্যে জাতীয় চেতনার বীজ বুণিলা